0: সাপ খলোয় কুড় ফিরে পরিধান মেলালো।
1: শরম তে তরম দোনো লোক জানগে, কুড় কেন্দে নে ঝুঠ নু, তে হর পাসে ঝুঠ দা রাজ।